গ্রাম থেকে শোনা থাকলো ভাই নবী সুবাইরা গ্রাম গ্রাম রাম রাম পাইলো কে অনো কি গেছে দেখো চাকবার দেখো চাই মোবাইল দেখো হর জায়গায় কে রে কি হিট হুয়ে মতলব গরমি জো কো হে আপরে উচ্চ স্তর মতে তাপমান 45 লেকে আছে 40 20 চল লেবে জো কো কি এক আপন ইয়ে মৌসুমে জো কো লু রো মৌসুমে ইয়ে মে আপন আপনা শরীর ন মতলব ধূপ সু জতো হো সে কম সম্পর্ক মে হামার গরমি তো জোরদার ইয়ে বচনা শরীর ন কি তো হাইড্রেট রাখনো হে जो खान पान में की हाइड्रेशन हुए और पानी थोड़ी थोड़ी देर में पानी पीता रहो तरस लागे नहीं लागे लेकिन थोड़ी थोड़ी देर में अपन पानी पीण है और नींबू पानी है छाछ है बेलू शरबत नारियल पानी ओआरएस तो ये चीज़ों अपन जरूर मतलब टाइम टाइम आते उपयोग करना है।